0: श्रोताओं, अभी आप तमिल कार्यक्रम सुन रहे थे। हम आकाशवाणी के श्री विजयपुरम केंद्र से बोल रहे हैं। 5:30 हुए हैं। लीजिए प्रस्तुत है बांग्ला कार्यक्रम।
1: জীবনের সব ঝড় ধ্বংস করার জন্য আসে না, কিছু ঝড় আপনার রাস্তা পরিষ্কার বা সহজ করার জন্য আসে। ডক্টর এপিজে আব্দুল কালাম। নমস্কার বন্ধুরা, আকাশবাণী শ্রী বিজয়পুরম কেন্দ্র থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ রয়েছে ছায়াছবির গানের আসর।

ছায়াছবির গানের আসরে আপনাদের সকলকে জানাই আরেকবার স্বাগত। আসরের প্রথমে কিছু কথা আজকের দিনটি নিয়ে। বিপ্লবী কানাইলাল ভট্টাচার্যের জন্মবার্ষিকী 22শে আগস্ট পালন করা হয়, অর্থাৎ 1909 সালের আজকের দিনটিতেই তিনি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন বীর, যিনি ব্রিটিশ বিচারক আর গ্যালিককে হত্যা করে দেশের জন্য মাত্র 22 বছর বয়সে নিজের জীবন বিসর্জন দিয়েছিলেন। ঐতিহাসিক রাইটার্স বিল্ডিং অভিযানে বিনয় বসু ও বাদল গুপ্ত নিহত হন এবং দীনেশ গুপ্তকে ফাঁসির আদেশ দেওয়া হয়। সেই ফাঁসির আদেশনামায় বিচারক গ্যালিক সই করেছিলেন। এই অবিচারের বদলা নিতে এবং গ্যালিককে হত্যার মতো অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজটি নিজের কাঁধে তুলে নেন কানাইলাল। 1931 সালের 27শে জুলাই তিনি আলিপুরে বিচারক গ্যালিককে অত্যন্ত সাহসিকতার সঙ্গে গুলি করে হত্যা করেন। ব্রিটিশ পুলিশের হাতে ধরা না দিয়ে দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করার দৃঢ় সংকল্প থেকে তিনি ঘটনাস্থলেই আত্মাহুতি দেন। কানাইলাল হলেন সেই ব্যক্তি যিনি তার ত্যাগের বিরল উদাহরণ সৃষ্টি করেছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে। আজ তার জন্মবার্ষিকীতে তাকে জানাই কোটি কোটি প্রণাম।

আপনার জেলার এমন কোনো গর্বের পরিচয় আছে যা সারা দেশের সামনে তুলে ধরা উচিত? তাহলে এটাই আপনার সুযোগ। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের উদ্যোগে শুরু হয়েছে জেমস অফ ইন্ডিয়া, এক অনন্য জাতীয় অভিযান। উদ্দেশ্য, দেশের প্রতিটি জেলার সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য, পর্যটন, লোকশিল্প, হস্তশিল্প, স্থানীয় খাবার, প্রাকৃতিক সৌন্দর্য এবং অনুপ্রেরণামূলক গল্পকে ডিজিটাল মাধ্যমে পৌঁছে দেওয়া দেশের প্রতিটি মানুষের কাছে। আপনি যদি একজন উদীয়মান

ডিজিটাল ক্রিয়েটর হন, তাহলে 1 আগস্ট থেকে 31 আগস্ট 2026-এর মধ্যে ওয়েবস ওটিটি অ্যাপের মাই ওয়েবস বিভাগে গিয়ে আপনার ক্রিয়েটর প্রোফাইল তৈরি করুন। এরপর জেমস অফ ইন্ডিয়ার অধীনে আপনার জেলাকে কেন্দ্র করে তৈরি মৌলিক ভিডিও রিল, তথ্যচিত্র, ব্লগ বা পডকাস্ট আপলোড করুন। সেরা নির্বাচিত অংশগ্রহণকারীদের জেলা, রাজ্য এবং জাতীয় স্তরে সম্মানিত করা হবে। জেলা স্তরে প্রতিটি পুরস্কারের মূল্য 50,000 টাকা, রাজ্য স্তরে 2 লক্ষ টাকা আর জাতীয় স্তরে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত আকর্ষণীয় পুরস্কার। তাহলে আর অপেক্ষা কেন? আপনার জেলার গৌরব, ঐতিহ্য আর অনন্য পরিচয়কে পৌঁছে দিন সারা দেশের সামনে। আজই যুক্ত হন জেমস অফ ইন্ডিয়া উদ্যোগের সঙ্গে আর আপনার জেলাকে এনে দিন জাতীয় স্বীকৃতি।

0: এবারে জলযান যাত্রা সংক্রান্ত কিছু বিবরণ। এমভি বাম্বুকা আগামীকাল সকাল 6টার সময় শ্রীবিজয়পুরম থেকে স্বরাজদ্বীপ ও লং আইল্যান্ড হয়ে রঙ্গতের উদ্দেশ্যে প্রস্থান করবে। জলযানটি ওই দিনই দুপুর 12টা নাগাদ রঙ্গত থেকে ওই একই পথে শ্রীবিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। এমভি কামোটা আগামীকাল সকাল 6টা 15 শ্রীবিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে প্রস্থান করবে। জলযানটি ওই দিনই সকাল 8:30 শহীদ দ্বীপ থেকে শ্রীবিজয়পুরমের উদ্দেশ্যে যাত্রা করবে। এমভি রানীচাঙ্গা আগামীকাল সকাল 6:15 শ্রীবিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে গমন করবে। জলযানটি ওই দিনই সকাল 8:45 স্বরাজদ্বীপ থেকে শ্রীবিজয়পুরমের উদ্দেশ্যে প্রস্থান করবে। এবারে আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সূত্র অনুযায়ী আগামী 24 ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রায় সমস্ত জেলায় হালকা থেকে মধ্যম পরিমাণের বৃষ্টি ও বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তায় জানানো হয়েছে যে ঝোড়ো হাওয়ার দরুন বায়ুর গতি 35 থেকে 45 কিলোমিটার প্রতি ঘন্টা থাকবে, যার ফলে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের তটবর্তী এলাকায় সমুদ্র অশান্ত থাকবে। মৎস্যজীবীদের আজ থেকে 26 আগস্ট 2026 পর্যন্ত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শেষ হলো আবহাওয়ার খবর।
1: India's greatest treasures are not just its monuments, they are its people, culture, and untold stories. The Ministry of Information and Broadcasting, through Prasar Bharati, proudly presents Gems of India, a national initiative inviting creators to showcase the unique identity of their districts. Whether it's culture, heritage, tourism, festivals, cuisine, handicrafts, local heroes, or hidden destinations, your story matters. Create a 1-to-3-minute video, reel, documentary, podcast or vlog and upload it on the MyWaves platform. Entries will be judged on authenticity, creativity, storytelling, technical quality and community impact. Exciting prizes await. 50,000 rupees at the district level, 2 lakh rupees at the UT level and 5 lakh rupees at the national level. Celebrate your roots. Inspire the nation. Gems of India, because every district has a story worth telling.
0: ভালোবাসা স্নিগ্ধ এই সন্ধ্যায় সকলকে সাদর আমন্ত্রণ। ভালোবাসা যা কোনো সংজ্ঞায় বাঁধা যায় না, যা শুধু অনুভবের। আজ আমরা সেই অসীম অনুভূতির জায়গায় এক হয়েছি, পুরোটা সময় জুড়ে আপনাদের ভালোবাসার সঙ্গী হতে।

ভালোবাসা আসে দক্ষিণা বাতাসের মতো, ছুঁয়ে যায় হৃদয়, আর সেই ছোঁয়া যখন সুরে আর কথায় মিশে যায়, তখন তা হয়ে ওঠে আরও মোহময়।

আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে ভালোবাসার মানে বদলে যায়। কখনো তা বন্ধুত্বের, কখনো পরিবারের, আবার কখনো বিশেষ কোনো মানুষের। এই বিশেষ অর্থগুলো বিশেষ বিশেষ মুহূর্ত বিশেষ অভিব্যক্তি বহন করে চলে।

ভালোবাসা শুধু রূপকথায় থাকে না, ভালোবাসা থাকে আমাদের দৈনন্দিন জীবনের ছোট ছোট মুহূর্তগুলোতে। আমাদের জীবনের কোনো মিষ্টি মুহূর্ত, সেটাই হয়ে যায় ভালোবাসার গল্প।

প্রেমে পড়লে স্বপ্নের চেয়ে বাস্তবতা বেশি মধুর মনে হয়। আবেগ পৃথিবীকে ঘুরিয়ে দেয়, প্রেম শুধু এটিকে একটি নিরাপদ জায়গা করে তোলে।

ভালোবাসা মানে শুধু একে অপরের দিকে তাকানো নয়, একই দিকে তাকানো। ভালোবাসার মানুষদের মনে হয় হাজারো অশান্তির মাঝে ভালোবাসার মানুষটি একমাত্র শান্তির জায়গা।

শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ হলো আজকের ছায়াছবির গানের আসর। প্রচারিত হলো আকাশবাণী শ্রী বিজয়পুরম কেন্দ্র থেকে।